0: Discover something new in the Free FM Music Zone. It's where we dig deep into the music we love with shows hosted by serious music fans. But there's always space for more. If you're an expert in any specific music genre and have the material, knowledge and time, we want to talk to you. Find out more at freefm.org.nz under Get Involved. The Free FM Music Zone, nightly from 10 on 89.0 FM. Or ask your smart speaker to play Free FM 89.0. Free FM 89.0 thanks New Zealand On Air for their continuing support of Community Access Media.
1: Bengal Beats, Echoes of Bengal. New Zealand, সুন্দর একটি দেশ, পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ। সেই দেশের সুন্দর মানুষদের সাথে আজকে আমি কানেক্ট করতে যাচ্ছি। হ্যাঁ, বাংলা ভাষাভাষী যে মানুষগুলো আমাকে শুনছেন, যেখান থেকে শুনছেন না কেন, তাদের প্রত্যেককে জানাই অনেক অনেক অনেক বেশি ধন্যবাদ। এই আপনাদের সাথে কমিউনিকেশন, কানেকশন, কথা বলা, এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা যখন আমাদের দেশ ছেড়ে অন্য একটা দেশে পাড়ি দিই, তখন প্রচণ্ড একা মনে হয় যে এই দেশটা আমার জন্য না। তখনই হঠাৎ যখন সামনে থেকে কেউ একজন বাংলা ভাষাভাষীর লোক আপনার সাথে কানেক্ট করবে, কথা বলবে, তখন কিন্তু মনে হবে যে না, এই মানুষটা খুব আপন কেউ, আমার কেউ, তাই না? এক্স্যাক্টলি, ঠিক এই অনুভূতিটাই আপনার মধ্যে আমি দেওয়ার জন্যই আসলে প্রতি বুধবার ঠিক 6টা থেকে 7টা পর্যন্ত আপনার সাথে কানেক্টেড থাকবো, এবং পুরোটা সময় জুড়ে শুধুমাত্র বাংলা গান আপনার জন্য প্লে করা হবে। আপনার রিকোয়েস্টের যে কোনো গান আপনি আমাকে রিকোয়েস্ট করতে পারবেন, আমি বলে দেবো। কিন্তু তার আগে আসলে আপনার সাথে আমার পরিচয়টা একটু হয়ে নেক। আমি আরজি তিতাস, প্রতি বুধবার থাকবো ফ্রি এফএম 89.0 এফএমএ, এবং এছাড়াও আপনি আমাকে শুনতে পারবেন আপনার ফেভারিট পডকাস্ট প্ল্যাটফর্মগুলোতে। আর আপনি যদি ওয়েবসাইটে যান, আমাদের অনলাইন রেজিস্ট্রেশনও কিন্তু আপনি শুনতে পারবেন আমার শোটি, সেটি হচ্ছে ফ্রি এফএম 89.0.co.nz। এই পরিচয় পর্বটার পরে এখন আসব যে আসলে যে ভাষাভাষীর যে ব্যাপারটা ছিলাম, আমরা বাংলা ভাষা তো শুধুমাত্র আমরা বাংলাদেশিরা, আমি বাংলাদেশি, বাংলাদেশিরা যে আমরা বাংলা ভাষায় কথা বলি ব্যাপারটা এরকম না। ওয়েস্ট বেঙ্গল মানে ভারতের যেই একটা অংশ আছে, বিরাট একটা অংশ, তারাও বাংলা ভাষাভাষীর লোক। সো এই অত্র ওয়াইক্যাটো, হ্যামিল্টন, এই এরিয়াতে যে বা যেখান থেকে বাংলা ভাষায় আমাকে কানেক্ট করবেন, তাদেরকে জানাই অনেক অনেক অনেক ধন্যবাদ। কারণ এই একটি ঘন্টা আমার জন্য যেরকম মূল্যবান, আপনার জন্য অনেক বেশি আবেগঘন হওয়া উচিত, কারণ কথাটা তো বাংলায়। শত হলেও তো আমি আপনি ওই একটি জায়গায় গিয়ে আটকাই, মাতৃভাষা, যে মাতৃভাষার জন্য 52তে আন্দোলন করি, যে মাতৃভাষার জন্য 71-এ আমরা যুদ্ধ করে স্বাধীন করে নিয়ে আসি দেশকে, সেই মাতৃভাষা আমরা অনেক মিস করি দেশের বাহিরে গেলে। তাই একটি ঘন্টা যদি আপনাদেরকে আমি দিতে পারি, ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ হয় না। প্রতি বুধবার থাকবে ঠিক 6টা থেকে 7টা পর্যন্ত আপনাদের নিয়ে, আপনাদের গল্পগুলো আমি শুনবো, এবং আপনারা শুনতে পারবেন লাইভ অন এয়ার ঠিক 6টা থেকে 7টা পর্যন্ত ফ্রি এফএমএ। এছাড়াও অনলাইনে আপনি আমার সাথে যে কোনো টাইমই টিউন ইন করে রাখতে পারবেন, শুনতে পারবেন আমার এই শোটি। সো আজকে যেটা করব, আজকে প্রথম গানটা আপনার জন্য আমি প্লে করব। নিউজিল্যান্ডে আসার পর আমরা যেটা ভাবি যে পুরনো দিনে ফিরে যাই, পুরনো বন্ধুদের কথা মনে পড়ে। সো আজকের প্রথম গানটা আমরা একটু পুরনো বন্ধুদেরকে ডেডিকেট করতে চাই, যাদেরকে আমরা দেশের বাহিরে আসার পর অনেক বেশি মিস করি, অনেক অনেক বেশি। তাদের সাথে হয়তো বা দু একদিন ভিডিও কলে কথা হয়, চ্যাট হয়, এর বেশি কিছু না। তো প্রথম গানটা তাদের জন্য শুনে আসি, কোথাও যাবেন না, টিউন ইন টু 89.0 FM। আর জিতি দাস থাকছি আপনার সাথে উইথ দ্য শো বেঙ্গল বিটস। ইয়েপ,